0: সাহাবদের কিমনি আগার রিমনে মিরা আওজন রাচরি খদে নাদের আওয়াজ কিমনি সমস্যা কিমনি কোন ইশমা পড়া খরচাবি দাসে কিমনি কেনা কে সার মোবাইল জোন পকে মোবাইল পদি কোন সে পড়া খরচাবি দাসে কিমনি আহমেদ খান কইলে পদি কোন সে ইশমা পড়া খরচাবি
1: দেখো দের মিছালে না দিয়ে মিন্দি ভাই সে জামিল লান্ডি বা মাশাআল্লাহ কে দিড়ে পদি কোন সে
0: আহিশা ওরা রাসি
1: জি দাসে দের মিছালে না দিয়ে মিছাল দিমির যে প্রোডাক্ট দে রেজাল্ট না দি মতাসে রাসুবি দি এখানে বাদিয়া প্রা আপল জয়েছে সে সি দি কোনি দা কে মোবাইল দি কোনি দা কে সমস্যা দি কোনি দা দা দে ড্রামে দি কোন দা এখানে এলাকা পাকিস্তান মার্কেট সে তারেক কসমেটিক সারা কাশ্মীর স্টল প্রোডাক্ট নিয়ে বেশি দেখেন এলাকা দিয়ে আল হাফিজ কসমেটিক্স পাকিস্তান মার্কেট সারা দেখেন এলাকা ওয়াজিদ কসমেটিক্স পাকিস্তান মার্কেট সারা এমনি স্টল প্রোডাক্ট নিয়ে বেশি লুলু শপিং
0: সেন্টার
1: টোল কসমেটিক্স প্রোডাক্ট মিলাবি সিমরা প্রোডাক্ট আয়েল দি ভিটামিন সি সিরম দি নুই চিকিম প্রোডাক্ট সারফ মিলাবি মিশাল হাফতা ওয়ার দ্রিম মিরা মিরলি তা মার্কেট ভিজিট না কাম আলহামদুলিল্লাহ টোল প্রোডাক্ট
0: আমের
1: বিক্রি দে নাসিম ভাই নাসিম দোকানদার মাশাআল্লাহ দামরা জবরদস্ত টোল প্রোডাক্ট খরচাইয়া ও শুডের সেলিয়া কইলা আমি সারা টাই টেনশনলা ড্রাসে বে সুপোজিশন
0: দাদা সফলা কেন খবর দ গিলে কইলে তো আমি ডাইরেক্ট কইছি কিমনি কেন রাইছে মারা জ গিলে না কই গিলে খাবে কেন তো কে গিলাও কা
1: ওয়াল চেকিং সামো সু এগো তাকড়া উদালে
0: দাদা
1: সে জবরদস্ত দাদে নিরালে রোড সুদ্রি
0: জি জি বিলকুল
1: বা কাহেনা নাচি নিউ নিরালে তা রোড
0: আচ্ছা নিরালে
1: লেড়া বন্দে মোবাইল
0: সাসা আমির
1: বিক্রি দোষে দোকানদার দা ও দেন এলাকা জন বাস ক্লথ হাউস সারা ইমজল প্রোডাক্ট এখানে এলাকা পদা নিরাড়ি চিকিম মেন কলা দেখনা এসহাক শপিং সেন্টার দা মশাই দিগুন দা মশালা মিস্টল প্রোডাক্ট সারা মৌজুদ
0: আচ্ছা মশালা ওর সারদা সে বারগজে এরিয়া সে সুখদার সারা
1: বারগজে এরিয়া সে দা সে হাস এগনস্তা দি
0: আচ্ছা
1: হোলকা মেন দা তকরিবান নিরাড়ি দা খালক দিমি লে বাজার তা দিমি
0: দা সে ওদা সে চিকিম ভানি পচেট চিকিম দি কান্দরন আর তো জো চতো তা গিলা কে চারা দনে মে ইকরাম এড্রেস আমি লাবি ইন দিন লাউ চিকিম দি নোর আর জগন শামিল আগা দি কান্দরন আর তো জো চে মানুষ গিলা দর না কড়ি লাকা সরং চে তুমো তা গলা এড্রেস আর সেন কে লিয়া
1: রেডিও দিলচস্পি নেই রেডিও শামিল রাশিয়ার চাকি মিশ্র রেডিও বন্ধু টাচ হুই মিশাল রেডিও সারা টাচ নিয়ে প্রোডাক্ট খারসে রেডিও সারা টাচ
0: ফাইদাই
1: শপিং সেন্টার দেখেন এলাকা রাহিম জানি শপিং সেন্টার দা জাভেদ শপিং সেন্টার দা ও আমির বিক্রি দেবা ও জবল নূর ওলা
0: জবরগুল
1: জবরগুল ওলা শরাফত শপিং সেন্টার নো ও দেখেন এলাকা আমির বিক্রি বাড়াতে সে মেন আড়া দো
0: মেন আড়া বাড়াতে আড়ে সে কেদা সিদি কেনা চিরি মির্দা সে কিম দে আর থিংক উই লিসনার আলিয়া দে দে রুদ্রিমি কাকি তারুসি লিয়া দেনে লিবে দে বানি তাদরিমি
1: তো ওয়েব শপিং সেন্টার সারা বাড়াতে আড়ে সে দা হাসতে দে হুজাড়ি লিয়ার দো সে কা মির্দা সাইড তা হুজুরি
0: মেহনত
1: ফর্মুলা ক্রিমি
0: কারোবার
1: তিন চার মহিনা دویلای چې مو خپل د یو چې یاره کاسمیټکس کاروبار شریک پروګرام مو تاسو لار وې دغه نه علاوه زه د تحت نصرتی مارکیټ شه او شه دل چې کوم پروډکټ ډیر موجود وي مې واغ ازیا لګاو چې دغه ګاګ وې ډیر وي کنه لکه یوزر چې ډیر وي خلک استعمالای ډیر
0: ریډیو ور وې دل چې ریډیو شه پروګرام نه ریډیو باندې